0: pangatis single use of plastic na tis ban bacha junga tang mana ga hati chika in na nga tang ati na acha khaza thela yo thaju nga tang nga ti go lax la chokhan clothes bag ong ma dian me na jur bag ong ma thaju ode bag un nga tang khang mana sabji khong ma chachin na ga tu na nga tis ode bag pokhur chacha cha zabana waha se agar dukandar nga tang plastic bag chika tu tang na nga tis khong ade bag po wapas tang se check hot ek to ye hamare environment ke liye bhi matlab yoncha me na harmful in haju to nga tis nyan me sa pung atis dun bana nga tang atang nga ti life po ঠিক পাশে আতঙ্ জিন্দগি দিকা আতঙ্ দুখ দুখ স্পর দেমো না আমি দুখ চা ছাচিন আর্থ বিকা আর জো আনে বালে কল জো হামারে বচ্চে হোগে হামাতি ওচা সানি জেনারেশন পং ঠিকঠাক আতঙ্ দেনা লুশিন পায়া দো মেন পং আতঙ্ ইয়ান মে সা পং আতি চম সিং আতি ক্লিন আতি এনভায়রনমেন্ট কো ক্লিন রাখনা সো আতি চম সিং আতি সিভিক সেন্স জেত আতঙ্ আতঙ্ হর জো জাহা পে ভি হাম জাতে তো খাতে মানে জান চিজো সে না আতঙ্ পাক চং ছানং আতে উদু চুকসি চি সুনজে কুরকুরা লেজ জেরে দোন জো সিনা আতে ওহা পে ডাস্টবিন হতে হুয়ে ভি আতে শিব জমানা দিয়া দেনা খুরি কা ফাংস তাংসে ছেতা জো ওদো মি বাজা আতে ইয়ান মি এসা পুং আতে আতে রেস কোশিস মা বানা আতি ফিলেন সুস কোশিস বাছিন বাছিনা ইন আমেন নেচার ইয়াং আতাং আ দেছে খোদাস আচ্ছা খাসা ফেসিলিটিস প্রোভাইড করকে রাখায় তো হামে উসকো কিয়া করনা জমানা আপনে হিসাব সে আতে ইউজ বাচা আতে সম্বা তাং চাহে লঙ্গারং দিং দি কয়ত হ্যাঁ কল কো মেরে সাথ কুছ ভি হো সকতা হ্যাঁ দেনা গন্দগি নি ওজা সে আজকে আঙ্গারং দি কানা বেমার ছাচিন আতা ক্লাইমেট চেঞ্জ সে দুখ পিকিলা গ্লোবাল ওয়ার্মিং দক্ষ আতা নোকসান সামে জু হর জগা আতি ফ্লাড হো থালা দুঃখ পিরকিল্লা ছাত ছেদ আতি আপু নিজমা মিনা পিছলে জমানে মে ইতনা ইস টাইম পে ইতনা বরফ নি পড়তে থে দক্ষন দুঃখ পিরকিল্লা আতা জিয়ার পি কা ছারপা হি মো তাঙ্গাত রগুন লা খা মানা মাতাং মা দুগত দুন সখচি কা নসং সিন জবানা আতি দিয়ানা আতে সম্বা মাতাং মা মুন লা আতে সম্বা মাতাং মা মুন লা আতে জিও থালা সমসে মুন লা জো রিসোর্স হে উসকো হাম ইউজ কর রহে তো আতে নেচার নিয়ম্বো খেলওয়াড় কা তোবা আতে নেচার মু ইয়াংস পারসন নেচার বি হাম মারে সাথ খেল রহে জু আতং নাম্বু নেচার পুসং ইয়াংস পারসে কোশিশ বাসিন পায়া দিয়ন সক নাতেস গতি লাইফ ইয়াং আগর কতো আতেস দিউন কতো বানা গতং গতি জিন্দগি উর দেমো বাসে ঠিক বাসে গতং দুখ পাদি প্ল্যানেট পিকার দেমো না ইয়াম্বু দুখ চা ছাচিন পা
1: কসে জুয়েলস মান ফেসব বাস মোল সে জুং আতেস গতি জগজের মি ছে অনুক সাস্টেনেবিলিটি বরকরার জে জক পে ফিলা ইয়ারস মান ফেসব বাস মোল ছা জু চি চি বার গোশি চরে নি ছা না দি ফান খে চি ইয়ুদ ম্যাম দিস কলেজ ইয়ারস ফেসব বাস মোল না
0: ফানখে না মানে এরং আসছি সে সারসামেত আগার কাতো আজ ফানখে কাতো জের না আতেস দকসান জেস দেঙ্গা চেরং ক্লিন সারাউন্ডিং আতি ইরে গিরিত মাহল পোঙাতি আতং দুঃখানি জাগে জাগাও সব বাস যাখনা কাতো আতেস আতি এনভায়রনমেন্ট পো প্রোটেক্ট লুশিন আদে কেন আতি এনভায়রনমেন্ট পো প্রোটেক্ট লুশিন দু না পলিউশন কম ছাচি না হাজু পলিউশন জেসে কি এয়ার পলিউশন ওয়াটার পলিউশন নয়েজ পলিউশন সয়েল পলিউশন জেন জেবি দু দুন সখদি কেন আতা বেনিফিট জবানা আতে ফানখে দেও লাগাতি পেরং ফানখে জেরে থাজু নে ওদে কেন আতা পলিউশন কম ছা খুদ বখুদ বাকি দীর্ঘ আপনার ছাখানি চিজ খাচি খোরং খুদ বখুদ কম ছেন ছাচিন দো মেন পাঙাতেস ন্যাচারাল রিসোর্স সকজাদা ইউজ বে কোশিশ বাচা আতেস দখন ইলেকট্রিসিটি আতেস কয়েল পেট্রোল ইয়ে সব ইউজ করতে হাজু ওদো নি জগে কাং আতেস দখসন গাতা ই বাস জেরে ইউন্দু খাজু ওদো চুকসা ক্লিন ওদো ওদে চিজ সুন আতেস জাদা সে জাদা ইউজ বে কোশিশ বাচা ওদো চুকস কাতো আতেস বে কোশিশ বানা আতি হেলথ মে বি ইম্প্রুভমেন্ট আয়গা আর হামার এনভায়রনমেন্ট গাতি এনভায়রনমেন্ট উনিয়াং ইম্প্রুভমেন্ট ছেন ছাচেন পায়া গাতি এয়ার কোয়ালিটি জেরে এ কিউ আই জেরে দক্ষন গাতা হেল আজু হার টাইম গাতা ছোরেন দুগ নিউ সুনিকা দিল্লি মে বহুত জাদা বড় গিয়া হে ওহা পে সান্স লেনা ভি মুশকিল হো রা হে লোগুং কা জেরে জেন জমিনো নি গাতিস দিউ নি ফায়দা গাতিস ফায়দা তাসে আগর কা তো লাস কা তো বানা বহুত সারি চিজে হামারে জিন্দগি মে ইন সব দি লাসুন বা না গাতা চেঞ্জেস ছেন ছাচেন পায়া কুলে কুলা দো মেন পা গাতা গাতিস গাতি ফিউচার কে লে বি ফিউচার ইফিল আতেস গেলা জিন্দগি খুচুয়ে নাজু আতেস কতো দকসন আতেস সমসে আগর জো কাম হাম কর রে হে উসকে উপর সোচ কে আগর কাম করেন গে তো গাতা গাতি ফিউচার পলনা গাতা চং নুকসান চি ওং চামেন পায়াদি কেনা হ্যাঁ দো মিন গাতা এয়ার পলিউশন গাতা চম সি প্রবলেম ছামা মে জু দেখ ওয়াটার পলিউশন গাতে খংমা গোল্লাক্স খুশি থা গাতে গোল্লাক্স গাতি জাদাতার গাতে সি বাজে বাজে ছুকা জাগা সংসে হালা পেলে গাতা গাতি আতাপুনি জেন রে মানে গাতাং ছুমিও চঙাচং ছুমিও চঙাচং মানে জব বচপন মে হামারে দাদা দাদি থে উস টাইম পে গাছস দিয়ানা ছুকে ছুন থুং মা ইউজ বাত গাতাং দখান দে ছুন থুং মা ইয়ানে দোয়া ইয়ানচা মে দেঙাতি ছুকান ইয়াং দখান ছিবেন দো জমানা জাদা তার লোগ ছিবেন দো নং না বিং খানি জো ওয়েস্ট ওত কাচরা ওথালা দোন গং মা কিরে ছুয়াং ফাং দো দো মেন পাঙাতাং গাতি বাথরুম না বিং খানি পাইপ সক ছুকে ছুয়াং ফুটতাং জাগান দো হাজো দেঙাতা চাম শি সাবুন ইউজ বে শ্যাম্পু ইউজ বে জো বাথরুম সাম ওদে দে নং গং মা নিস গাতি একুয়াটিক লাইফ জো গাতাং না গাতাং ইনাং ইন হাজো গাতাং সাস্টেনেবিলিটি লিভিং জের